0: yum setna inanaba pirol susare madugi sumatakta hingbada tangai padana changba chinjak phau thananaba pamyanduna mahi marong thaba lokpa ashina singba pangthukle hairiba thauram pareng mayamasi ngasi gi mirolna jagoi isaina singbana phongdoktuna lai haraubagi thauram pangthukli
1: panthoi bi khongguldana kanglaining thau khaba sokchrongbana machanupa taram khoinu chagi tamak lairen tauroi nai ki machanupi panthoi bi bo haina singnaduna mamongnupi oina lohongki panthoi bi na kanglaida mau oina lairaba matungda tauthorakpa thabak thauram singbo manempok laima manu tekna na singnakhi nongma makuning thau sidaba bo sire haisinaduna panthoibi bo chai thangki shakti leibi panthoibi na makuning thau sijinnabani haibado mayam mangda utki
0: oidabawa haiduna mahakpu maral sibi badudagi panthoibi shaukiduna sada thaktana leiki nongma mashangamdre haiduna sada thaktana leiribi mamauda kari chaningbage hanki panthoibina hamai shage haire manemna hamai gi mahutta tiki achakpa arababu hamai shana puthorok laga panthoibi gi makhubakta hapki maina pokpada gi shaurabi panthoibina kanglai khabagi mashai gon thadoktun chelakki khab mayam houduna panthoibi bu tanaki
1: panthoibina chelakpaduna lambida nongpokning thauba thengnakhi matam khara khaba sagai salaida matik magun utke khan anoba sintak masil tambi ke khalambi panthoi bini khaba gi laima manembok na thawai bidaba matau dudagi chelak khrabi panthoi bina hana haina khiba matungina nongpokning thauba unakhi makhoi anina seloi langmai singthakta matik mangal nai na panki
0: panthoibigi khongul lirakhiba khaba ningthogi manai singna langmai singda nongpok ningthau panthoibi anigi matik mayai urure matam adutada makhoina panthoibi micham natte lairembini haiba khanglakhi madudagi makhoina kanglaida halaklaga kanglai ningthau khaba sokshrongba amadi laima manu tekngada warol pumba tamlammi wakhal taraklaba khaba gi laima ningthau anina yathangpi duna panthoibi gi damak laishang ama topna saduna khubam yaki maduda sunnatana nongpok panthoibi anina penbi nanaba kumai harau pangthokhi thauram adudagi kanglai harawba horakhibani haina sulungnare
1: matau asumna chakpa haina khangnaba manipur ki schedule caste village singda su makhoi makhoi ki khulda umanglai ki khubam yaduna kum khudingi lai harawba ki thauram pangthoknari makhoi ki su kamdongna chakpa khulda lai harawba haukibagi haibagi matangda thajawari sing adumakleine wari sing asi mirol kaya ki mamangdagi chinthang lan na chamtharakpa wari ni ngasi phawba thajenari
0: mamangai yamna ngalingai matam gi thaudokni sakpa khunja singi marakta nupa oiba singi di sadan ba chakpa haibasi lemjaningai oiba kan thoba hai singba utpa chintha ama oirami amukhak sakpa nupa khutpu amana sadan ba chakhi makhoina cha gi saram liduna asum chakpa sina kobru singdon yorami angakpadi matamduda kobru singdon da khundari ba singna harao mathoi ka ba gi thoram pangthok tunale mado makhoina thawa yau ne yenglakhi
1: matau asumna matamduda kobru da khundari ba singbo lai haina khangnerami lai singduna kobru da pangthok lamba kumai urakpa chakpa singna makhoi gi khunbhamda hala abamatungda makhoi ne su kholgi mapham amada kobru amadi kaunu gi ni haiduna khubam semgotlami mapham aduda khungi khunbu khulak sing tanaraga kum amagi manungda aphaba numit ama lepnare numit aduda gi hauraga kobru da layamna pangthok na hoba do ningsingduna kumai pangthoi asumna lai harauba thauram pangthokduna lakhi hairi
0: asumna manipur da chakpa singna khundari ba khul ayambada ibadau kobru ইভেন হো কৌনু আমি মচা ইবো লয়া লাগপ আমি মমৌ ইভেন মনুথেল লাইমগি খুবম ইয়ানরি সিংথাব ইয়াব ওয়াফম আমনা চকপসিংগি আরিব খুল আমনি হাইনরিব আন্দ্রোদি কৌব্রু কৌনু লয়া লাগপ নুথেল লাইমগি খুবম ইয়াদুন থামনদে হরাউনদে
1: চকপ আন্দ্রো খুনদি খুলসিদা আহানব খুন্দা লাইতারকিবনি হাইবা ছাগাই ছাগাইগি লাইসিং পিবা পিবাগি ইংখোলদা খুবম ইয়াদুনা থামনারি আন্দ্রো খুলদা লাই হারাওবা মখল আনি থোকনা পাংথোকনারকলি মদুদে পনামনিং থৌগি হারাওবা আমদি পুরৈরোমবা হারাওবা হাইবা আনি সিনি পনম হারাওবদতে খুলসিগি খুঞ্জা নতনা আতাই মিটোপ ইয়াওহনদে চাঙ্গন্নদে আদুগা পুরৈরোমব হারাওব মতমদতে খুলোন কৈরোনবগি খুঞ্জা সিংসু লাকতুনা ইয়েংব ইয়াই খুরুমজরব ইয়াই থৈডোকব আথিংব লাইতে
0: মতো অসুমনা মণিপুরগি তম্পাকলমগি খুল লৈকাইসিং আসিগি মনুংদা মৈরাং আমদি কক্সিং হাইরিব খুলসিং আসিদসু লাই হারাওবগি থৌরম আদুমক পাংথোকলি মৈরাংগিনা ইবধৌ মৈরাং থাংজিং হারাওব হাইন খংনাই আদুগা কক্সিংগিনা ইবধৌ খামলাংব হারাওব হাইন খংনারি
1: খুল আমগা আমগা লাই হারাওবগি থৌরম পরিংদা খেনব লাইতব নতে আদুবু থৌরম আসি পাংথোকবগি পান্দামদি মানাই হাইব ইয়াই আদুঙ্গাই লাইসিং আদুনা খুনসেম লাইসেমদুনা খুন্দা লাইতারকিব মায়ুম মকৈ সাদুনা চান থাকনব মহে মরং থাকিব ইয়ুমবান কৈবানদুনা চাদা নাওদা সন্দোকিবগি থৌদোক ওয়ারিসিং লাইবুংদা লাইকাই মচা মায়ামন মতৌতমদুনা জগোই ইসাই পাংথোকপনি কচ্চবনি মদুদা লাইসিংদুনা পেনবিরবদি নুঙাই ইয়াইফব মহে মরং চুম্ব আনা আয়েক কোখনবি হাইনা থাজনে মাসিগিদমক লাই হারাওব পাংথোকনারিবনি পাংথোকতব ইয়াদবনি
0: সৌখৎপগি মঙ্গালগ লোইনা পুকনিং ওয়াখলদ আনৌব মঙ্গাল ফংলকপ আসিনা নাটক মারি লাইনা পাংথোকপ থৌরম কয়াদসু অহোংব আওনব কয়াম লাকলে মাসিগি মমি লামদমসিদ আঙ্গনব মতমদগি পাংথোকতুনা লাকলিব লাই হারাওবগি থৌরমদসু তাদব নতে
1: লাইবুংগি আকোইবগি সক্তম লাইসংগি মওং মতাউ সাবদ সিজিনারিব মচাক থৌরম আসি পাংথোকপদ সিজিনব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নসিংব ফাওবদ আহেনব কয়া হাপসিনারকলি মরুওয়েন লাই হারাওবদ সাউন্ড সিস্টেম তঙাই ফদন সিজিনারি লাইদ কটপ পোলমসিং ফাওবদ মতম মতমকি ওয়েন মহৌসা লামদমসিদ ফংলামদব কয়াসু কটনারকলে
0: নিংসিংব ইয়াই মমাঙ্গাইদ লাই হারাওব থৌরমগ মারি লাইনন পাংথোকনরম্ব সা তানব লাইসা তানবন চিংবগি থৌরম ngasidi পাংথোকত্রে আদুমনদি ওয়েরগা সরেন চনবগি থৌরমদি ইয়ুমদ ইয়োকপ সান মহুত সিনব খুল খরদন সরেংন মহুত সিনব ইয়াওরিব সিনে কংলাই হারাওবদ মরু ওয়েন পাংথোকনরম্ব লাই নুপি থিব হাইব থৌরম মহৌসাগুম পাংথোকনরত্রে আউনব আহোংব কয়া লাকলবসু মণিপুরি মৈতৈ ফুরুপন লাই হারাওব থৌরমবুদি থাদোকনব গামদ্রি ফুরুপ সিবু সক্তাকপ কুমহৈ ওয়েদুন লাইরি লাইখিগনি

0: Naharolgi Konjel Thauram Tabiri Basingbu Vanlal Thoibi Ning Thauzamna Taramna Okcheri Khurumjeri Ngasigi Thauramda Pujaragli Manipurgi Naha Singda Lairiba Laingaklongi Oiba Meeting Sing Hairi Bahira Masida Khananainaba Sida Panelist Oina Lengsin Biriba Singdi Youth Activist Sanjoy Khulakpam Amadi Youth Activist Nongthombam Thoithoiba Panelist Singa Unaduna Wariwatai Sabiriba Umar MK
1: Hal Mumakada, guess any mapu, when Harangi Kunjelgi Tarongi, Kanane Nevagi Taromasi, the Taranok Chabagalina, Tagapung Dokchari.
2: Tagachari.
1: Tagachari Marub Anima, Nasigi, a queen of Pukachari, Ba, Hiramasi Maxu, Queen Nasigi, Manipurgi, Oiba, Nahasing, Sida Hibatari, Queen Lengaklongi, Matang Sida, Kangbagi, Duga Kangmin of Gitangai for the Sea Ying Jarakan, the Queen of Pukachaba, Dugumba, Hiramakakne, Haisabatari, Dona, a quick Hanbisi, a Marub. Toitoi with the Lakjarakanda Manipurgi Nahasing Sida Havatare, Queen Nahasingda, political consciousness Hagatra, Langaklungi, Mityingse, Masigi Matangs in Nainava Matamda, Manipurgi Nahasingda, Housing of Zikit Trin Sida Chaliba, Lambis the Havatai, Oidiba Pibum Natraga Mongsi, Kari Pibum the Labour Gabasi, Han Maguina, how to win a Kazakhstan Tambu.
2: Anu Tada, Hybrid political consciousness, Langak Lodzi Yam Kupna, Kangba. Talk about the next set, Montambi was it. On the city corner, Yang Biarisi Quina, Anitona Yang Biai, Yarisika, and I can the Kermum Kogi consciousness, no, I can state Amadi Gamen, Anigi, Marks the Lake, Doriba consciousness. Masima Koy Yang Biai, Duga, Anishuda, Koy Society, Musum Social Norms, Mayans, and Puzzle Samba, Masigi, political consciousness, Masia Nitona Quina, Yang Biai, and the Tams together. Hosik, Uriba, Nasingi, Nasing, Sida, Uriba, Mayans, and Sticker, and I can the Labour political party sing, Idi as an stable wherever national the based over party sing the Yaurakanda, Kogi political give pills the Sangakanda, Koy Labaxi Kunaisi, Sendorka Domi Hana Kanba, Nasing Mirola Matolopa. Adoga Siga, Kitang Natarakanda, Muk, national party sing Sitagi, Kitang Laporaga, Kogi regional party sing the Yaurakanda, Kogi Kunais the own book, Kunayama Toloka Domi Hadanamu, Kanba, Nahagi Mirola Ma, who say Tolly Hatter. As a Masima Puena, Masiki political consciousness, Masi Lunama Pung Pana later, Bra, Hibe to D. Hokiba, May 2023, make it tarik home the Tolokiba, Iran Hagatara, and Dragon Masi Toliba, Tolokse. Masigi among the D, who in Nahasing, who youth sings it up, political consciousness is related to Motoi. The Masigi, Matung the Gidi, Koyamna, Dum Krakanbusi Hawena, Koy, the Mino Zahedare. The Masida. Sidagi Mungsagi was a live, you know, political party, Marilina, but political consciousness to never was a Ghana Tamsaris. An issue with the lack of the city can have political party to come Marilina. Adubu, Miam Siga, Tunarakanda, Sinner, Setminarakanda, Lebaxi, a home bama, Purkadoni and a Kanba, Nahagi, Mirola Motoli, some Narakanda, say, who could win a quay heresy. Social activismoina, quay youth activismoina, Masigi, Tauliba Miam Singse, Masida. Political party is a business of their own. Say, could have won a national party, regional party, my tongue and tongue, business of their own. Duga, Lengak Shem of Mutam, the Sue, ruling of some opposition, either Magi, Magi tongue and tongue, but Miyang Mum, Luler Moneta and Eco. Masigi, Toriba Tabak Torum, Miamma, Miyang Miam Sing Se, Masita Akanaba, Miyang Tamakanda, Ekogi, Namirulum Tole, Tolisikanakanano, Harakanda, Koki, Mayo, Lucingu Barasu, Civil Society Organization, the Walk to River Suduga, Youth Organizations in the Walk to River, Miamam Lady, Masina, Tonganba, political consciousness, Sikari, no Harakandati, Ekogi. Hing by his name. Me, Moina, Hing Mutam, the Kerma Makalgi Punsiro, the Hing, the Gihadana, a wiki political consciousness is right in a tolly hatare and matare. And Namasmina, Makal Kerley, Labour Makalsita, a going to Nineveh, Yarkadusi, Mopung and Electron Politics, eh? Masi Katanatana, a quick Kunai Lungi Politics, eh? Masi is when Yam Mototai have an Ambrons, is mina, Tamsagi.
1: Electron Politics, Katanatana, quick Kunai Lungi, Oiba, a quickie Politics, Sisu, a Ying, but Mototai, Hibugi Wafamni, I Marusanjui, the Sulakjag, Marusanjui, Queen and Nahasing, the Political Consciousness Kim Matangsi, the Manipurgi Nahasing, the Hosisu, Oiba, Pibamse, a Kamai Yingbi, Marusanjui, a mid Yinga.
3: Marquina Hadman in Rapada, political in Brang, Udushi, Manipurgi Chana, we have that. I quit Nashin Lay, Yinga, politics are Bojia, Namutpa, Kahani, Sanchilubaya, the
4: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯔꯝꯗꯝ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯅꯍꯥꯁꯤꯡ ꯑꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯄꯣꯂꯤꯇꯤꯀꯦꯜ ꯀꯣꯟꯁꯤꯌꯁꯅꯦꯁ ꯑꯃ ꯁꯦꯞ ꯇꯧꯔꯛꯅꯕ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯍꯣꯠꯅꯕ ꯃꯇꯝꯗ ꯂꯩꯔꯤꯕ ꯍꯧꯖꯤꯛꯁꯨ ꯄꯟꯕꯤꯈꯤꯕ ꯏꯁꯇꯨꯗꯦꯟꯁ ꯑꯣꯔꯒ
2: ꯑꯣꯏꯅ ꯂꯩꯔꯤꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯡꯁꯦ ꯃꯁꯤꯅ ꯃꯁꯤ ꯌꯥꯎꯗ꯭ꯔꯒꯗꯤ ꯂꯩꯕꯥꯛꯁꯤ ꯆꯥꯎꯈꯠꯂꯛꯄꯗ ꯃꯥꯡꯂꯣꯝꯗ ꯆꯠꯄ ꯉꯝꯃꯣꯏꯗ꯭ꯔꯥ ꯍꯥꯏꯅ ꯈꯟꯕꯁꯨ ꯂꯩ. ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯧꯖꯤꯛ ꯌꯦꯡꯕ ꯌꯥꯔꯤꯁꯦ ꯄꯣꯂꯤꯇꯤꯀꯦꯜ ꯄꯥꯔꯇꯤꯗ ꯍꯥꯏꯔꯁꯨ ꯔꯨꯂꯤꯡ ꯑꯃꯁꯨꯡ ꯑꯣꯄꯣꯖꯤꯁꯟ ꯍꯥꯏꯅ ꯂꯩ. ꯔꯨꯂꯤꯡ ꯇꯧꯗꯣꯏꯁꯤ ꯃꯣꯏꯒꯤ ꯔꯨꯂꯤꯡ ꯄꯥꯔꯇꯤꯗ ꯌꯥꯎꯔꯀꯥꯟꯗ ꯃꯥꯒꯤ ꯊꯤꯀꯥ ꯈꯔ ꯇꯧꯅꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯊꯥꯗꯔꯤꯕ ꯐꯟꯗꯨ ꯃꯗꯨ ꯌꯨꯇꯤꯂꯥꯏꯁ ꯇꯧꯕ ꯃꯥꯏ ꯈꯔ ꯂꯦꯝꯍꯧꯔꯒ ꯑꯇꯣꯞꯄ ꯈꯔ ꯆꯥꯅꯕꯒꯤ ꯍꯣꯠꯅꯅ ꯌꯥꯎꯕ ꯃꯌꯥꯝꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯊꯦꯡꯅꯩ. ꯑꯗꯨꯅ ꯍꯦꯛꯇ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩꯕꯥꯛꯁꯦ ꯍꯣꯡꯂꯔꯣꯏꯗ꯭ꯔꯥ? ꯑꯣꯔ ꯅꯠꯇ꯭ꯔ ꯍꯥꯏꯔꯒꯅ ꯑꯣꯄꯣꯖꯤꯁꯟꯗ ꯂꯩꯔꯦ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯃꯌꯥꯝ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯔꯨꯂꯤꯡꯗ ꯇꯧꯔꯤꯕ ꯃꯌꯥꯝꯗꯨ ꯑꯁꯣꯏꯕ ꯑꯔꯥꯟꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯡꯗꯨ ꯂꯥꯎꯔꯀꯥꯟꯗ ꯇꯧꯔꯛꯄꯁꯤꯅ ꯍꯣꯡꯕ ꯉꯝꯗꯣꯔꯤꯕ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕ ꯀ꯭ꯋꯦꯁꯟꯁꯤ ꯊꯣꯛꯂꯛꯑꯦꯕ. ꯇꯧꯕꯇꯕꯨ ꯑꯣꯄꯣꯖꯤꯁꯟ ꯍꯥꯏꯁꯦ ꯋꯥꯟ ꯗꯦ ꯅꯣꯡꯃ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯅꯣꯡꯃꯗꯤ ꯁꯨꯡꯁꯣꯏ ꯁꯣꯏꯗꯅ ꯔꯨꯂꯤꯡ ꯄꯥꯔꯇꯤ ꯑꯃ ꯑꯣꯏꯔꯛꯀꯅꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯑꯁꯥ ꯑꯃꯗ ꯋꯥꯛ ꯇꯧꯔꯝꯕꯗꯣꯏꯅꯦꯕ. ꯃꯁꯤꯅ ꯂꯩꯕꯥꯛꯁꯦ ꯍꯣꯡꯍꯟꯕ ꯉꯝꯃꯗ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕꯗꯨꯅꯦꯕ ꯑꯩꯈꯣꯏꯗ ꯐꯥꯎꯔꯤꯁꯦ. ꯑꯣꯔ ꯅꯠꯇ꯭ꯔ ꯍꯥꯏꯔꯒꯅ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯔꯤꯖꯅꯦꯜ ꯄꯥꯔꯇꯤ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯊꯣꯛꯂꯛꯑꯦ. ꯑꯗꯨ ꯔꯤꯖꯅꯦꯜ ꯄꯥꯔꯇꯤ ꯊꯣꯛꯂꯛꯏꯕꯁꯤꯡꯁꯤꯁꯨ ꯑꯃꯇꯪ ꯊꯣꯛꯂꯛꯄ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕꯗꯤ ꯅꯠꯇꯦ, ꯃꯨꯁꯨꯝ ꯇꯧꯔ ꯊꯣꯛꯂꯛꯑꯦ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯊꯣꯛꯂꯛꯑꯦꯕ. ꯊꯣꯛꯂꯛꯏꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯅ ꯃꯆꯦꯠ ꯃꯆꯦꯠ ꯃꯆꯦꯠ ꯃꯆꯦꯠ ꯇꯧꯔꯀꯥꯟꯗ ꯃꯤꯌꯥꯝꯗ ꯐꯪꯍꯟꯅꯤꯡꯉꯤꯕ, ꯃꯤꯌꯥꯝꯅ ꯑꯣꯏꯍꯟꯅꯤꯡꯉꯤꯕ ꯄꯣꯠꯇꯣ ꯑꯣꯏꯕ ꯉꯝꯗꯗꯅ ꯑꯗꯨꯅ ꯍꯦꯟꯅ ꯑꯃꯨꯛ ꯀꯥꯡꯈꯣꯏ ꯁꯥꯏꯒꯗ꯭ꯔ ꯍꯥꯏꯕꯁꯤ ꯀ꯭ꯋꯦꯁꯟ ꯑꯃꯗꯤ. ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯧꯖꯤꯛ ꯃꯊꯧ ꯇꯥꯔꯤꯁꯤꯗꯤ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯃꯤꯌꯥꯝ ꯑꯃꯁꯨꯡ ꯑꯗꯨꯒ ꯂꯩꯔꯤꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯒ ꯑꯩꯈꯣꯏ ꯇꯨꯅꯅ ꯁꯝꯅꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯋꯥꯛ ꯇꯧꯕꯗꯣ, ꯃꯗꯨ ꯇꯧꯅꯕ ꯍꯣꯠꯅꯔꯛꯄꯗ ꯈꯜꯂꯛꯅꯕ ꯍꯣꯠꯅꯔꯛꯄꯗꯣ, ꯃꯗꯨꯅꯦꯕ ꯑꯩꯈꯣꯏꯗ ꯄꯣꯂꯤꯇꯤꯀꯦꯜ ꯀꯣꯟꯁꯤꯌꯁꯅꯦꯁꯀꯤ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕꯁꯦ.
1: ꯃꯇꯥꯡꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯃꯔꯨꯞ ꯁꯟꯖꯣꯏꯗ ꯑꯃꯨꯛ ꯂꯥꯛꯆꯒꯦ. ꯃꯔꯨꯞ ꯁꯟꯖꯣꯏ, ꯑꯩꯈꯣꯏ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯃꯤꯔꯣꯜꯁꯦ ꯃꯔꯨꯞꯅꯁꯨ ꯉꯁꯥꯏ ꯄꯟꯕꯤꯈꯤꯕ ꯑꯍꯥꯟꯕ ꯔꯥꯎꯟꯗꯁꯨ ꯉꯥꯛ ꯉꯥꯛꯀꯤ ꯆꯠꯄ ꯃꯥꯟꯕ ꯂꯣꯡ ꯇꯥꯝ ꯚꯤꯖꯟ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯒꯣꯜꯗ ꯐꯣꯀꯁ ꯄꯤꯕꯒꯤ ꯃꯍꯨꯠꯇ ꯉꯥꯛꯇꯪꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯆꯠꯄ ꯃꯥꯟꯕ ꯃꯑꯣꯡ ꯑꯃ ꯑꯩꯈꯣꯏꯅ ꯎꯔꯤ. ꯃꯁꯤ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯅꯍꯥꯁꯤꯡꯁꯤ ꯋꯦꯜ ꯏꯟꯐꯣꯝ ꯑꯣꯏꯕ ꯑꯃꯗꯤ ꯔꯦꯁꯄꯣꯟꯁꯤꯕꯜ ꯄꯣꯂꯤꯇꯤꯀꯦꯜ ꯑꯦꯡꯒꯦꯖꯃꯦꯟ ꯑꯃꯗ ꯁꯔꯨꯛ ꯌꯥꯒꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯤꯗ ꯃꯇꯥꯡꯁꯤꯗ ꯃꯣꯠ ꯈꯖꯤꯛꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ.
3: ꯃꯔꯨꯞ ꯇꯨꯁꯨ ꯇꯝꯕꯤꯈ꯭ꯔꯦ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯅꯍꯥꯁꯤꯡꯗ ꯄꯣꯂꯤꯇꯤꯀꯦꯜ ꯌꯣꯕ ꯀ꯭ꯂꯥꯁ ꯇꯧꯕꯁꯦ ꯂꯩꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯔꯒꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯟꯖꯔꯤꯕ ꯈꯔ ꯈꯛꯅ ꯍꯣꯠꯅꯕ ꯁꯤꯗꯅ ꯌꯥꯔꯛꯇꯕ. ꯃꯁꯤ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯕ ꯑꯁꯣꯏꯕ ꯑꯃ ꯀꯩꯗꯒꯤ ꯂꯥꯛꯀꯦꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯁꯤꯁꯇꯦꯝꯁꯦ, ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯏꯗꯨꯀꯦꯁꯟ ꯁꯤꯁꯇꯦꯝꯁꯦ, ꯃꯁꯤꯗ ꯑꯣꯏꯅ ꯁꯣꯔꯣꯛꯄꯒꯤ ꯑꯆꯧꯕ ꯃꯃꯤ ꯑꯃ ꯇꯥꯕꯗꯅꯦ. ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯗꯨꯀꯦꯁꯟ ꯁꯤꯁꯇꯦꯝꯁꯤꯅ ꯃꯍꯩꯔꯣꯏꯁꯤꯡꯗ ꯃꯥꯒꯤ ꯑꯣꯏꯕ ꯅꯣꯂꯦꯖ, ꯂꯩꯔꯤꯕ ꯂꯩꯕꯥꯛꯁꯤꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯦꯁꯅꯦꯂꯤꯖꯝ ꯋꯥꯈꯟꯁꯥꯒꯅꯕ ꯃꯔꯤꯕꯥꯛ ꯅꯨꯡꯁꯤꯅꯕ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯃꯁꯤꯒꯤ ꯑꯁꯣꯏꯕ ꯃꯌꯥꯝꯁꯤ ꯅꯩꯅꯅꯕ ꯋꯥꯍꯪꯅꯕ ꯁꯤ ꯇꯥꯛꯄꯤꯕꯒꯤ ꯃꯍꯨꯠꯇ ꯖꯁ ꯄꯥꯁ ꯇꯧꯅꯕ ꯈꯛꯇꯪꯒꯤ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯃꯥꯒꯤ ꯃꯥꯛ ꯐꯪꯅꯕꯒꯤ ꯏꯗꯨꯀꯦꯁꯟ ꯁꯤꯁꯇꯦꯝ ꯑꯃ ꯆꯠꯈꯤꯕꯁꯦ, ꯃꯁꯤꯁꯨ ꯑꯆꯧꯕ ꯃꯔꯨ ꯑꯃꯅꯤ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ. ꯃꯅꯤꯄꯨꯔꯁꯦ ꯏꯟꯗꯤꯌꯥꯗꯒꯤ ꯍꯥꯟꯅ ꯀꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯁꯟ ꯁꯦꯝꯕ ꯃꯁꯥꯒꯤ ꯃꯔꯝ ꯅꯣꯡ ꯂꯦꯞꯆꯔꯛꯄ ꯂꯩꯕꯥꯛ ꯑꯃꯅꯤ ꯀꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯖꯔꯒꯁꯨ ꯃꯁꯤ ꯀꯌꯥꯝ ꯀꯟꯅ ꯉꯁꯤꯒꯤ ꯃꯤꯔꯣꯜꯗ ꯈꯪꯅꯕꯒꯤ, ꯃꯤꯔꯣꯜꯗ ꯅꯩꯅꯔꯒ ꯌꯥꯎꯁꯦ ꯉꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯂꯥꯏꯔꯤꯛꯁꯤꯡꯗ ꯊꯦꯡꯅꯔꯨꯕꯗ ꯑꯩꯈꯣꯏ ꯀꯩꯁꯨ ꯐꯪꯉꯣꯏ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ. ꯃꯁꯤ ꯌꯥꯎꯗꯦꯕ. ꯑꯗꯨꯅ ꯃꯁꯤꯒꯨꯝꯕ ꯑꯁꯣꯏꯕ ꯑꯆꯧꯕ ꯀꯌꯥꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯌꯨꯠ ꯃꯌꯥꯝꯁꯤꯗ ꯁꯨꯝꯕꯒꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟ ꯄꯣꯛꯂꯛꯇꯕꯅꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯁꯤ ꯃꯍꯥꯟꯅ ꯊꯝꯖꯒꯦ. ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯦꯛꯖꯥꯝꯁꯤꯡ ꯈꯛꯇꯪꯗ ꯐꯣꯀꯁ ꯇꯧꯕ ꯑꯩꯈꯣꯏ ꯏꯗꯨꯀꯦꯁꯟ ꯁꯤꯁꯇꯦꯝꯒꯤ ꯀꯜꯆꯔ ꯑꯃ ꯂꯩꯕꯁꯤꯅ ꯃꯌꯥꯝꯁꯤ ꯒ꯭ꯌꯥꯟ ꯇꯥꯍꯟꯕꯅꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯃꯁꯤ ꯃꯍꯥꯟ ꯊꯝꯖꯒꯦ. ꯑꯗꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯔꯦꯁꯄꯣꯟꯁꯤꯕꯜ ꯑꯣꯏꯕ ꯗꯥꯏꯇ ꯂꯩꯒꯗꯧꯕ ꯑꯗꯨꯒ ꯑꯁꯨꯝꯅ ꯄꯣꯂꯤꯇꯤꯛꯁꯁꯨ ꯌꯥꯎꯁꯤꯜꯂꯀꯥꯟꯗ ꯑꯦꯛꯅꯣꯂꯣꯖꯤ ꯌꯥꯎꯗꯕ ꯒ꯭ꯌꯥꯟ ꯇꯥꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯅꯗꯤ ꯃꯁꯤ ꯑꯃꯣꯠꯄ ꯑꯣꯏꯅꯁꯨ ꯃꯃꯥꯡ ꯊꯝꯒꯦ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯃꯣꯠꯄ ꯌꯥꯎꯗꯕ ꯑꯣꯏꯅ ꯂꯩꯊꯣꯛꯑ ꯆꯠꯂꯕꯅꯤꯅ ꯑꯟꯐꯤꯠ ꯑꯣꯏꯕ ꯃꯁꯥꯒꯤ ꯃꯁꯤꯗ ꯆꯥꯅꯔꯣꯏꯗꯕ ꯇꯧꯐꯝ ꯊꯣꯛꯇꯕ ꯃꯤꯑꯣꯏ ꯈꯔ ꯄꯣꯠꯁꯤ ꯂꯦꯞꯄꯛꯑꯕꯅꯤꯅ ꯃꯥꯒꯤ ꯕꯤꯖꯤꯅꯦꯁ ꯑꯥꯏꯗꯤꯌꯥ ꯑꯃ ꯆꯠꯈꯤꯕꯗꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯁꯦ ꯐꯩꯅ ꯄꯨꯕꯗꯨꯅꯤ. ꯑꯗ ꯔꯦꯁꯄꯣꯟꯁꯤꯕꯜ ꯑꯣꯏꯕ ꯅꯍꯥ ꯃꯌꯥꯝꯁꯤꯅ ꯇꯧꯐꯝ ꯊꯣꯛꯄꯗꯨ ꯇꯧꯗꯕꯤ ꯂꯩꯊꯣꯛꯑ ꯆꯠꯂꯕꯅꯤꯅ ꯍꯥꯡꯅ ꯂꯩꯕ ꯌꯥꯗꯕꯅꯤꯅ ꯁꯤꯠꯁꯦ ꯔꯦꯁꯄꯣꯟꯁꯤꯕꯜ ꯑꯣꯏꯗꯕ ꯑꯟꯐꯤꯠ ꯑꯣꯏꯕ ꯃꯌꯥꯝꯅ ꯊꯝꯖꯤꯜꯂꯀꯥꯟꯗ ꯑꯃꯨꯛ ꯃꯇꯤꯛ ꯆꯥꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯗ ꯑꯣꯟꯁꯤꯜꯂꯒ ꯂꯩꯉꯥꯛꯂꯛꯄꯒꯤ ꯃꯑꯣꯡꯗꯨꯅꯦꯕ. ꯁꯤꯒꯨꯝꯕ ꯀꯩꯅꯣꯁꯤ ꯃꯌꯥꯝ ꯑꯩꯈꯣꯏꯗ ꯌꯥꯝꯅ ꯃꯑꯣꯡ ꯇꯥꯗꯕꯁꯤ ꯑꯗꯨꯝ ꯈꯔ ꯂꯩꯔꯤ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ. ꯃꯌꯥꯝꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯉꯤꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯅ ꯋꯥꯍꯪ ꯍꯪꯗ꯭ꯔꯕ ꯀꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯁꯟ ꯂꯩꯔꯤꯕ ꯂꯣ ꯑꯥꯏꯟꯁꯤꯒꯤ ꯃꯇꯨꯡꯏꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯠꯅꯕꯤ ꯂꯩꯔꯤꯕ ꯇꯧꯐꯝ ꯊꯣꯛꯄ ꯃꯌꯥꯝꯁꯤ ꯂꯣꯏꯅ ꯃꯥꯡ ꯄꯥꯎꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯋꯥꯍꯪ ꯑꯝꯇ ꯍꯪꯗ꯭ꯔꯕꯅꯤꯅ ꯑꯣꯟꯁꯤꯜꯂꯒ ꯃꯁꯤꯒꯤ ꯃꯇꯨꯡ ꯋꯥ ꯉꯥꯡꯕꯁꯤꯡꯗꯨꯅ ꯑꯣꯟꯁꯤꯜꯂꯒ ꯆꯥꯕꯒꯤ ꯆꯠꯅꯕꯤ ꯑꯃ ꯂꯩꯔꯕꯅꯤꯅ ꯍꯥꯟꯅ ꯁꯤꯁꯇꯦꯝꯗ ꯂꯩꯈ꯭ꯔꯕꯅꯤꯅ ꯑꯩꯈꯣꯏ ꯄ꯭ꯔꯖꯥ ꯃꯌꯥꯝꯁꯤ ꯀꯌꯥꯝ ꯈꯪꯗ꯭ꯔꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯑꯣꯡꯗ ꯑꯗꯨꯝ ꯁꯥꯟꯅꯕꯒꯤ ꯃꯑꯣꯡ ꯑꯃ ꯎꯔꯤ ꯍꯥꯏꯕꯗꯨꯅꯤ. ꯃꯁꯤ ꯄꯨꯝꯅꯃꯛꯇꯒꯤ ꯅꯥꯊꯩꯔꯛꯑꯀꯥꯟꯗ ꯅꯍꯥꯁꯤꯡꯁꯦ ꯄꯣꯂꯤꯇꯤꯀꯦꯜꯒꯤ ꯑꯣꯏꯕ ꯀꯟꯁꯤꯁꯇꯦꯟꯁꯤ ꯂꯩꯍꯟꯅꯕ ꯑꯗꯨꯒ ꯃꯣꯏꯁꯤꯗ ꯍꯦꯟꯅ ꯑꯩꯈꯣꯏ ꯏꯂꯦꯛꯇ꯭ꯔꯦꯜ ꯄꯣꯂꯤꯇꯤꯛꯁꯤꯗ ꯑꯦꯛꯇꯤꯞ ꯑꯣꯏꯔꯛꯅꯕ ꯀꯩꯗꯧꯕ ꯌꯥꯒꯦ ꯍꯥꯏꯅ ꯊꯝꯖꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯀꯨꯜ ꯀꯣꯂꯦꯖ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯂꯩꯔꯤꯕ ꯃꯌꯥꯝꯁꯦ ꯁꯤꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯀꯥꯎꯟꯁꯤꯜ ꯏꯂꯦꯛꯁꯟꯁꯤꯡ ꯑꯗꯨꯒ ꯃꯁꯤꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯇꯝꯕꯤꯕꯒꯤ ꯑꯆꯧꯕ ꯁꯔꯨꯛ ꯑꯃ ꯑꯣꯏꯔꯤꯅꯦ. ꯃꯁꯤꯗ ꯀꯝꯗꯧꯅ ꯕꯣꯠ ꯂꯦꯞꯀꯅꯤ, ꯀꯝꯗꯧꯅ ꯕꯣꯠ ꯀꯥꯒꯅꯤ, ꯀꯝꯗꯧꯅ ꯕꯣꯠ ꯈꯣꯝꯒꯅꯤ, ꯑꯗꯨꯒ ꯑꯩꯉꯣꯟꯗ ꯄꯋꯥꯔꯁꯤ ꯂꯥꯛꯀꯥꯟꯗ ꯑꯩ ꯀꯃꯥꯏꯅ ꯄꯋꯥꯔ ꯑꯦꯛꯁꯔꯁꯥꯏꯁ ꯇꯧꯒꯅꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯇꯝꯕꯤꯕꯁꯦ ꯃꯁꯤ ꯌꯥꯝꯅ ꯃꯊꯧ ꯇꯥꯕ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕꯗꯨꯅꯤ ꯈꯟꯖꯔꯤꯁꯦ. ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯇꯝ ꯃꯇꯝꯒꯤ ꯑꯣꯏꯕ ꯅꯍꯥꯁꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯕ ꯌꯨꯠ Manipur ke khwaidagi thau wang bani hai leriba Manipur University sida election gi maya da interview sang bada interview toru bada satra yam da sin bagi mo ade khuma ga su yam chara da pokum karam ba issue da based toru ga bot bi nigar ga kana na kari bole ba ga don ga khang dai mo am leri ni na masi yam na khang na mathau da ba no khal le ba oi masi hari na political na mok focus to bidina te tau da bu legislative ba bi sina a chok ba ga no mo wera ga khoi myam se salar ga do wem ni na masi akhoi na khang ma thau da ba na masi miyam da khang na mathau da hai ba do ni ado ni sai panja ki ba point khra da hai da re school college se leri ba election university election go masi da ya hona myam se in bot ta hola ga masi interest to bi ba ado ga khoi yut parliament go mo to ni sin bi ra kan da mo hoi da parliament go ga mo ma tau ma gi strategy myam se khangan ba gi mathau da ba se leri bra hai na mai tham ja ga
1: yam na phaja ba wa khalon ni mar sanjoyna thambi ba se ado ga mathang jai marup thoi thoi bada mulak chage marup akoi hajik marup sanjoyna ju panbi gi ba education institution na chaga akoi ge towa towa ma lairi ba na sing se sep taro kadari ba institution sing se makoi sing jina thodang ke amak lobu gi tangai fa da ba mewam khak lairi haibi matang sida akoi gi maroina education institution na chaga akoi khudai sin akoi gi na sing da healthy or political consciousness ama lahan ge pi ge haiba tar ga di makoi na kari karam ba role sing lobu gi tangai fa da ba lairi ge haibi matang sida su khajik tang hen su wai na thambi
2: to mor khaijining ফজিকলেবা ওই মিরোসিং সাই স্কুল কিন্তু লাগ্রাইতো একদম থামজলি মুসে ফাত্রে হাই খুদিমুল খাঙে মিয়ামসি আঙদি হরগাখি আহল লোব মিরোসি বাই তার কারপশন তো ফটেসে মসে লই খাঙে এখন লাইক তামিব হরপদ তাম হরপসে ইসান লাইক তাম হরপদি হজি ফাউদ কারপশন সে ফটে ওইদব আঙ ফটে হাইসে ওজাসিনা তামবি লাইব লাগুসি ফাউদ এখন কারপশন সে তোসি হাইতন চাপ মানান লেপিনব ওজাইব ছাত্র হইব খুদিমুক হাই তারেনেকো মমান পাইব মসে কারপশন সে লেপসি নাহি তাম কুন্ লাইক তামুবদো মৌদ খাঙ হাইব হাই পূর্ণ পুথোকান এখন কারপশন আসে তামুব খাঙুব ইহাই পূর্ণতো মহিন এখনসে থাকি হাইন লেপিনবদে তারগতি এখন তামিব এজুকেশন কারণ মখল এজুকেশন হয় কোশনতো লাই লাইকটি তামে তামিব লাইকসিগা হিংব হাইসিগা কয়াম চুনারিবগে হাইবনে নাই নাই তামিব লাইকসে হ্যাং লোদ নম কমাই চালাইগদি নাইকাই কমাই তিনগদি নি খুনাইসে মালিন পৃথিবী পুমদ খাইদি ফব খুনাই কমাই ওহেনগদি হাই লাইকসে তামিরপদো মধুনে এখন মহিরোসিং এজুকেশনাল ইনস্টিটিউশনগুলো পিরকদব পলিটিক্যাল কনসিয়াসনেস হাইজে মধুনে মধুর মত সিলেবসব মাইয়ামসিন এক্সাম নদর নবসি তাক লোসলদ লোসলদ তাকবিবদো মধ্যে চলবিদ হুজিস স্টিল আই লেপন লাইরে হাই তারে এক্সাম মায়াকান মমা পাবসিন আগাম কোনো মহিরোসিং এক্সাম মায়াকান কোচিং সেন্টারসিং খাঁদা ওজাসিং থিন থিনদিন লাইক তালিনে মধ্যে জেনজির হজি লেবাসে গাঙরেছে জেনজি মাম গাঙরেব বংলাদেশ নেপাল হোখ্রিব মামদো এখন নাহা মিরোল হজি লেব মিরোসে নাহা মিরোসে মেবাক হোলে হাই ইরমদ মনিপুরসে আতই স্টেট লো তোসে ইন্ডিয়া পড়ি তোসে মনিপুরসে নাহাশিং জেনজি ওখলস কমাই লাইগে জেনজিসে মমা পানা আয়ুক তুম হুদ চাক ইনবির স্কুল বেন থাক নতর লব চলো টুইশন থিনবদো মধ্যে জেনজির আই তারগতি মসে কমাইন কোলগদ হাই এজুকেশনাল ইনস্টিটিউশন কোলগদনে আতোপ ইন্ডিয়াগুলো লব পৃথিবীব মহিরো মামসিংসি হরপদি হরকান মানুষ সে তামুদরি লাইকসে লোরপদ মা কী তোদি সাইন্টিস্ট হইগদ্রা নতর বিজনেস হইগদ্রা বিউরোক্রেট অফিসার হইগ্রা নতর পলিটিশিয়ান হইগদ্রা এসে মধ্যে মানা লাইক তাম হরপদি খেলে তামেব আপনি ইরমদ মনিপুরসিদি কেদান পিকলি আগাম প্রি প্রাইমারি তামুদরিব আগামদ ডে কে তামুদরিব আগামদ মধ্যে লোট্রি চৌবকান লোট্রি খেলদ্রকান কনাগুব বেগদোর সঙ্গপঙ্গ থিরকান ইসে কমাই তোদান আরানব মোমদ হাইব মফমসে লাইক তামলদ খেলে মধু খুব কেদরকে হারকান হ্যাং মানে ক্লাস এইট নাইন তামদি ফেল হইবদো লাইকাইব মাং মানব মামি প্রমোশন আতোপ ক্লাস প্রমোটে তোরে ইসে ফেল হরে হাই মমা পানি চলগ মমা পাই মায়ম নতদে আগামী লাইক তামোকদরে আমি পাঁচ সিম্পল পাস হয়ে তোহনবি হয় ওয়ানোম্ব হবে মধুন লোরপ কেদরকার লন্থম মামসিনো মধু ইংথান সরকারব হোদ্রগতি পুঁসি হিংব নামরো খালি সিস্টেম খালিব লাইক কুতামদো মধ্যে লাইকসে কদাই সেমকান পুথরকান পলিটিক্যাল মপুম ফান কনসিয়াসনেস লাইব নাহা মিরোল সেমকি হাইসে কমাই সেমকদে আই তারগতি একটিভিজমদিব মামসে তৈরি থাকি কিনারকান মিয়ামসে ওয়েল অর্গানাইজ হইলপ থাকে থাকসে কদাই তোকে school da su taute college da su taute university su taute mato matam mangna magi thagi pe kari ku mamita phangdana
1: volunteer tora ga
2: voluntarily thola ganda tawriba activism da ngawjari ba naha ma sing se masina se khudam na satra gi losing hair se gi she so hair civil society organization gi thopuri ba sing hair se yu organization ma sing hair se makhoi na tawri si kai na ka miam ji wakal khalal ba patam bira ko dunya wakal khalal ba tam bira ko do madu karm wakal khan ga da ge har kan da mari ba nu si ba magalo na nang na nang na tawri ba sinpham do madu mai pa na tawra kan da nang ge le ba se sakhol na wi da da ho na ga da bu ni ha ba gi wakal na tam bira masine adu ga twan jani ba mana ekhoi sai gi political consciousness le na wi da ma ta ga si ba bu da I ho si am ta lei tri bra na khal le hoi lei ti ha ba di ya roi lei kaida lan toroba matung da 2023 gi me gi thar ta gi hokri ba lan se masi gi matung sahi ga si sahi ani mu ki ma mang da gi manipur youth league ko ba pomai san ma thola khan da mo gi numit kun ga ma thoni gi hoi ba lam sang khong san ma chal khan da ikhoi gi kasin goya da lei ba ikhoi gi khungang khuya da lei ba ma yam sin se masi da koi political consciousness ma le na ba gi da hunta lam sang khong chal khan da apha ba pau se ma yam pur sa le ikhoi election to ma tam da senja thum da yau da ba election ma free and free and fair ba election ma ikhoi to si ইস্যু বেস তোর কারণ এই লাইবাসে এই খুনাই সে কারণ ফিবম লাইগি হাইদার নাইনার আগান মধু মধুদ হেন ওভারকম তোর কারণ মধু চ্যালেঞ্জেস মামসিন মধু থেকান এই লাইবাসে কন্দে আদে খালগা থলপ মিউচিনদ কই মধু বোট পিরকান এই লাইবাসে সুমথোসি হাইদান আদুকি ক্যাম্পেইন তোবনা তোরপসে মাসিনে ইহান হানবো এরমগনি নাই খলে মাসে ইন থেনজার পুদনি কো আদনা এই কই না সিনসিদ লোন জনিমবা দাইদদি কই না কান্দ স্কুল দ বোরসু কলেজ দ বোরসু ইউনিভার্সিটি দ বোরসু লাইরিবা ইউনিভার্সিটি দা কানে কই রিসার্চ স্কলার মেম মোজি নো নমগি থলপ লেপ্রি আদো লেবি রিসার্চ স্কলার মে আমসিং সে মাগি মামাং দা দিয়ান নব নবদ নতে লেবাক্সি গি খুনাই সিগি দমকতা মখোইন তামুরিব খামুরিব মখোইন আয়োন তামুরিদো মদুনা মদুগি লক্ষী মানো পুথো কান দা আইগি লেবাক্সে হয়দগি মপুং ফাবা তিনজন গাইজং দবা দম খুনাই মা সেমক নবই দমতা লেব কাংবু মনে সে খানবিরা কান দা কই থাবক তোমিনাসি মদুগি অর কান দা কই কি পলিটিক্যাল কনসিয়াসনেস আদো আইচিং খলা মুনা তরগদি কই ওজাসিং সিনা সিলেবাস তো ইয়াও সিলেবাস তো ইয়াও ইয়াও আমতো বু ইয়াও দি না সেনা কান দা হজি ক্লাস 10 বক দ তামিব সিলেবাস এ মাসি কেম কই পলিটিক্যাল কনসিয়াসনেস লাগে হোমন যাই তারা সৈরে খাঙিব থাকে কারপশন তো লালি হাই খে ইলেকশন হোক নেক্সট ইয়ার ইলেকশন লানিকো পয়সা লোক ভোট থাদরুবো মধ্যে খুনাই মানি চাকলাত্রী মুলাইনি হাই খে লই খে নাজু হলজু ভোট থাদবজু থাদবজু লই খে আদুবু ইলেকশন মতমদা আই ভোট সেল সুমলাউ লওদনা মিনে ফানি আমনা মুইতেম তোরগো ওরসু পিরগে না হারপ মতমদা আইনে সুমলাউ লওরই হাইদনা জাবিউং না লেপগা আই ইশানা খংনা আইনে কানা দব থাদগদগে কারি এজেনা দব থাদগদগে জে খংনা লেপকনি না লেপসে হুজি লাইরাওরা মদুগম মিরোল ম থোকলা মদু হেক থোলপ মিকুপ তো মউদেদা ইখই মিয়ামসে আওন ভাইব দ দাইদা লাকনে আদু না ত্রিবই তারগাদি ওহাইদা দিম হাইব ফাতি হাইব সিদম হাইব ড্রাগস আবসে ইয়ামসানা ড্রাগস আবসে মসি ফাতি সে কইলু খং হাইব আদুবু ড্রাগস এ থাদু ও হাইর কানদি গাম দবি পরম লাইব আদু চাপসানা লিয়ে পগেন খল কানদি মানগম গিব সুয়াইব আদু নিসা সাবা মিম দসু নং ড্রাগস আইদু পাবরাং গাদ ফাতি হাইর কানে আদুবু কাই নো সাই জায়গা থাদু পঙ্গম দবি সাই নি হাইর কানে নরা থাদু পঙ্গম দবি কি চারি নি হাইর পনে আব আদু থাদু লব ব একুই ন কারি তোরগে একুই খুনাই জি লাইমিন রে একুই মানন কারি তোরগে সিনে ব লাইসু ওইতারাদি মাসি কারমাইন তোকদি হাইতারগদি ইসানা খংব খংবদি হুই লেপ তার লেপবদি কেদ উতাই কই ওয়ারেপ লব উতাই ওয়ারেপ লব দি কেদ উতাই থাবক তো অন্তব উতাই ওইতারগদি ফতে খং থাবক সে আইকই ফুতত লেপ উতাই লেপ গান্দ তোরুরুই না খলা গান্দ সবসান হুই লেপ গা কই তোদব উতাই মধুগি মতম দো মধু খত দ একই গি লেবাক সে একই খুনাই সে দ মপুং ফাবা পলিটিক্যাল কনসিয়াসনেস মা ইয়াম হেলদি হইব কনসিয়াসনেস মা লেয়ার গান্দ একই খুনাই সে মামুন সত পঙ্গমনি আদু নত্রি বাবুদি একই লেই বিফিম জিদি পমু হং দি মানদে আদন হংরো হেরসু ইয়াদি এখন হোমেন বাম সঙ্গে কানাদি হবুদায় এই সাদে হবো এখনই হবুদায় মাসে অখুদি হওয়ার কান পূর্ণ লেপমিনার কান আওয়ব খুনাই মঙ্গ মংমিন
1: আওয়ব খুনাই ফত্রে হাইব খব পোটে হোব হোহনবম চে হাফামে ফলনে মরুপ সঞ্জয়দে মরুপ আখ মনিপুর খুনাই আসব আশা হাইবসি হাইমন থাকব মানার ওফামে আব ওফাম মরিক চুম্ব তুলম চাহা কী কম দায়িত্ব হজিক হজিক হজি তাই ফদে
3: হজিকি নাহা লেম মামসিনা তুলম চাকদ দায়িত্ব লোদ নিগা হাইবসে মো
4: political consciousness ama koi khunai se su leigani khali aduga koi naha sing su leigani khali aduga koi miam se masi punna yam healthy oi ba political consciousness ama oi gani haidan mai tham sake
1: aina tawri ba thawa khuding maksi imale ba ki damak tani khala kanda imale ba se gunung sira kanda taw bi yo haibe ga afam ne maru sanjoy kari afam tham ningi
3: no sila pata tham ning mase akoi leri ba naha sing jina aina pam jaba celebrity mi matang da influencer mi matang da ngrang sports legion mi matang da nainabagi sarut ki tak maning han to kan da ai iram dam sida constituency kya am lady emile kya pham ga dobno minister kya lagi dobno aduga igi weba khoi na thiri ba tikshina kai da satli adagi lori ba igi district kya lera kan da jikni sida karma manung chali ha men da nainaba sa son da ne hena mai usila ning ba aduga khoi gi leminari ba jati proof ji marak da karam karam jati da kari karam niyom ha bidi ಮೈತೈ ಗೆ ವಿಚನ ಬಿದ ಕರಿ ಲೇರಿ ಮೈತೈ ಬಂಗ್ಲೂ ಚನ ಬಿದ ಕರಿ ಲೇರಿ ಕಬುಯಿದನ ಕರಿ ಯಾವರಿ ನಗಾದನ ಕರಿ ಯಾವರಿ ತಂಕೊಲ್ದನ ಕರಿ ಯಾವರಿ ಗೆಸೆ ಖಂಗ್ನ ಬಲೋನ್ ದೇನ ಚಂಚಿಲ್ಲ ಕಾನುದ ಎ ಹಜಿ ದಿ ಶುಂಬ ಅಕೊಯ್ದ ಹಾನ ಕೋಕ್ತ ಅಕೊಯ್ನ ಸಕ್ಕಿ ಬಫತ ತವ ಶುಂಬ ಸಿಂಜೆ ಲೇರಂ ರೇನಾ ಮೋಯಿ ಶುಂಬ ಚನ ಬಿದ ಲೇರಂ ಮಿನಾ ಹಾರ ಕಾನ ಅಕೊಯ್ ಮಸೆಂಗೆ ನುಕ್ಷಿನ ಕಾನು ಸಗಲ ಕಾಂದ ಅಕೊಯ್ ಗೆ ಇಪಾಯ ಪೂ ಪರಿ ಪುರಿ ಥಿರ ಕದೋ ಲೈಬನಿನ ಅಕೊಯ್ ಮಸೆಂ ಜಿ ಹಾನ ನುಕ್ಷಿನ ನಮ ಇಲ್ಲ ಬಿ ಎಮ ಸಗಲ ಕಾಂದದ ಇಪಾಯ ಪೂ ಪರಿ ಪುರಿ ಸಿಂಜೆ ಖಂಗ್ನ ಬಹಾನ ಹೊಂದರ ಬಕಾಂದದ ಅಕೊಯ್ ಜೆ ಇಶಾಗಿ ಇರಂದಂ ಇಪರುಪ್ ನುಕ್ಷಿ ಬಖಾನ ಕದೋನಿನ ಮಸೋಂ ದೋಯನ ಫೋಕಸ್ ತವ ನಿಯನ ಮೈ ತಂಜೆ
1: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯈꯨꯟꯅꯥꯏ ꯂꯣꯜ ꯑꯁꯤ ꯀꯨꯞꯅ ꯈꯪꯕ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯃꯤꯟꯅꯔꯤꯕ ꯖꯥꯇꯤ ꯐꯨꯔꯨꯞꯁꯤꯡ ꯑꯁꯤꯒꯤ ꯆꯠꯅꯕꯤ ꯑꯗꯨꯒ ꯃꯁꯤꯒꯤ ꯅꯦꯆꯔꯁꯤꯡꯁꯤ ꯈꯪꯃꯤꯟꯅꯔꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯟꯅ ꯋꯥꯛ ꯇꯧꯃꯤꯟꯅꯕꯒꯤ ꯇꯉꯥꯏꯐꯗꯕꯗꯨ ꯂꯩ ꯍꯥꯏꯕꯒꯤ ꯋꯥꯐꯝꯅꯤ. ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯉꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯅꯍꯥꯁꯤꯡꯗ ꯂꯩꯔꯤꯕ ꯂꯩꯉꯥꯛ ꯂꯣꯟꯒꯤ ꯑꯣꯏꯕ ꯃꯤꯠꯌꯦꯡꯁꯤꯡ ꯍꯥꯏꯕ ꯍꯤꯔꯝꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯈꯟꯅ ꯅꯩꯅꯕꯒꯤ ꯊꯧꯔꯝꯃꯈꯛ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯨꯊꯣꯛꯆꯕ ꯄꯨꯈꯠꯆꯕꯗ ꯃꯔꯨꯞ ꯑꯅꯤꯃꯛꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯉꯁꯤꯒꯤ ꯄꯦꯅꯦꯂꯤꯁ ꯑꯣꯏꯅ ꯂꯦꯡꯁꯤꯟꯕꯤꯕ ꯍꯥꯏꯅꯤꯡꯉꯥꯏ ꯊꯥꯒꯠꯆꯔꯤ. ꯃꯔꯨꯞ ꯁꯟꯖꯣꯏ ꯑꯃꯗꯤ ꯃꯔꯨꯞ ꯊꯣꯏꯊꯣꯏꯕꯕꯨ ꯑꯃꯨꯛꯀ ꯍꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯊꯥꯒꯠꯄ ꯐꯣꯡꯗꯣꯛꯆꯔꯤ.
4: ꯊꯥꯒꯠꯆꯔꯤ.
0: ꯉꯁꯤꯒꯤ ꯊꯧꯔꯝꯗ ꯇꯥꯕꯤꯈ꯭ꯔꯦ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯅꯍꯥꯁꯤꯡꯗ ꯂꯩꯔꯤꯕ ꯂꯩꯉꯥꯛ ꯂꯣꯟꯒꯤ ꯑꯣꯏꯕ ꯃꯤꯠꯌꯦꯡꯁꯤꯡ ꯍꯥꯏꯔꯤꯕ ꯍꯤꯔꯝ ꯑꯁꯤꯗ ꯈꯟꯅ ꯅꯩꯅꯕ ꯑꯁꯤꯗ ꯄꯦꯅꯦꯂꯤꯁ ꯑꯣꯏꯕꯤꯈꯤꯕꯁꯤꯡꯗꯤ ꯌꯨꯠ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯁ ꯁꯟꯖꯣꯏ ꯈꯨꯂꯥꯛꯄꯝ ꯑꯃꯗꯤ ꯌꯨꯠ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯁ ꯅꯣꯡꯊꯣꯝꯕꯝ ꯊꯣꯏꯊꯣꯏꯕ. ꯄꯦꯅꯦꯂꯤꯁꯁꯤꯡꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯕꯤꯈꯤꯕ ꯎꯃꯔ ꯑꯦꯝꯀꯤ. ꯊꯧꯔꯝ ꯑꯁꯤ ꯇꯥꯍꯟꯖꯈꯤꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯉꯁꯤꯒꯤꯗꯃꯛꯇꯗꯤ ꯅꯍꯥꯔꯣꯜꯒꯤ ꯈꯣꯟꯖꯦꯜ ꯊꯧꯔꯝ ꯁꯟꯗꯣꯛꯆꯕ ꯃꯇꯥꯡ ꯑꯁꯤꯗ ꯂꯣꯏꯁꯤꯟꯖꯔꯦ. ꯇꯥꯕꯤꯔꯤꯕꯁꯤꯡꯕꯨ ꯑꯃꯨꯛꯀ ꯍꯟꯅ ꯋꯥꯟꯂꯜ ꯊꯣꯏꯕꯤ ꯅꯤꯡꯊꯧꯖꯝꯅ ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ.
5: ꯅꯍꯥꯔꯣꯜꯒꯤ ꯈꯣꯟꯖꯦꯜ
6: ꯏꯟꯔꯣꯜ ꯇꯧꯔꯒ ꯌꯥꯎꯕꯤꯍꯧ ꯍꯥꯏꯖꯅꯤ.
7: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ. ꯃꯅꯤꯄꯨꯔ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯐꯣꯔ ꯁ꯭ꯀꯤꯜ ꯗꯦꯚꯂꯞꯃꯦꯟꯒꯤ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯣꯐꯤꯁꯔ ꯑꯣꯏꯕꯤꯔꯤꯕ ꯁꯣꯏꯕꯝ ꯖꯣꯟꯁꯟ, ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯀꯥꯟꯅꯔꯕ ꯋꯥꯐꯝ ꯀꯌꯥ ꯄꯤ ꯑꯦꯝ ꯀꯦ ꯚꯤ ꯋꯥꯏꯒ ꯃꯔꯤꯅꯅ ꯊꯝꯕꯤꯕ ꯑꯗꯨꯒ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯃꯤꯌꯥꯝꯗꯁꯨ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯅꯍꯥꯁꯤꯡꯅ ꯍꯧꯖꯤꯛ ꯑꯣꯏꯔꯤꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯐꯤꯕꯝ ꯑꯁꯤꯗ ꯁꯦꯟꯃꯤꯠꯂꯣꯟ ꯍꯦꯟꯅ ꯐꯒꯠꯍꯟꯅꯕ ꯃꯔꯣꯝꯗꯣꯝ ꯂꯦꯞꯆꯕ ꯉꯝꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯄꯤ ꯑꯦꯝ ꯀꯦ ꯚꯤ ꯋꯥꯏ ꯍꯥꯏꯔꯤꯕ ꯁ꯭ꯀꯤꯝ ꯑꯃ ꯂꯩ ꯍꯥꯏꯕꯁꯤ ꯃꯤꯌꯥꯝꯗ ꯈꯪꯍꯟꯕꯤꯕ ꯑꯗꯨꯒ ꯂꯥꯛꯀꯗꯧꯕ ꯃꯇꯝꯁꯤꯡꯗ ꯅꯍꯥꯁꯤꯡꯅ ꯑꯦꯛꯇꯤꯚꯂꯤ ꯁꯔꯨꯛ ꯌꯥꯕꯤꯔꯀꯥꯟꯗ ꯃꯔꯣꯝꯗꯣꯝ ꯂꯦꯞꯆꯕ ꯉꯝꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯤꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯄꯥꯎꯖꯕꯤꯕ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯊꯥꯒꯠꯆꯔꯤ. ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯏꯁꯇꯨꯗꯤꯑꯣꯗ ꯉꯥꯛꯇꯪ ꯂꯥꯛꯄꯤꯔꯒ ꯃꯤꯌꯥꯝꯗ ꯃꯤꯠ ꯃꯥꯏ ꯑꯣꯏꯕ ꯌꯥꯕ ꯋꯥꯐꯝ ꯈꯔ ꯊꯝꯕꯤꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯃꯨꯛ ꯍꯟꯅ
8: ꯀꯦꯟꯗ꯭ꯔꯗ ꯑꯦꯟ ꯗꯤ ꯑꯦ ꯁꯔꯀꯥꯔꯅ ꯁꯥꯁꯟ ꯄꯥꯏꯔꯛꯄ ꯆꯍꯤ 12 ꯁꯨꯔꯛꯄꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯅ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯏꯄꯥꯎ ꯀꯥꯡꯕꯨꯅ ꯇꯥꯡꯀꯛ ꯅꯥꯏꯅ ꯁꯟꯗꯣꯛꯂꯤꯕ ꯈꯟꯅ ꯅꯩꯅꯕ ꯊꯧꯔꯝꯒꯤ ꯁꯔꯨꯛ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯍꯧꯖꯤꯛ ꯇꯥꯕꯤꯈ꯭ꯔꯦ ꯄꯤ ꯑꯦꯝ ꯀꯦ ꯚꯤ ꯋꯥꯏ ꯍꯥꯏꯕ ꯍꯤꯔꯝ ꯑꯁꯤꯗ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯐꯣꯔ ꯁ꯭ꯀꯤꯜ ꯗꯤꯕ꯭ꯂꯞꯃꯦꯟꯠꯀꯤ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯣꯐꯤꯁꯔ ꯁꯣꯏꯕꯝ ꯖꯣꯟꯁꯟꯒ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯏꯄꯥꯎ ꯀꯥꯡꯕꯨꯒꯤ ꯗꯦꯛꯁ ꯏꯗꯤꯇꯔ ꯈꯦꯇ꯭ꯔꯤꯃꯌꯨꯝ ꯄ꯭ꯔꯦꯝꯆꯥꯟꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯟꯅꯕꯒꯤ ꯊꯧꯔꯝ. ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜ ꯍꯧꯖꯤꯛ ꯁꯟꯗꯣꯛꯆꯔꯤ ꯈꯨꯡꯒꯪꯒꯤ ꯊꯧꯔꯝ.